0: আপনি অলপ অলপ তো পাব নিচিনা অলপ অলপ তো পাব প্রফিট ইনা করে না আস্তে আস্তে বেশি করে দিব আর পিছিয়ে তাইখান আপনি বেশি ইনভেস্ট করে দেওয়া পিছিয়ে তো তাইখান প্রফিট আপনি কে না দিব আর আপনি ইনভেস্ট করে দেওয়া পয়সা খান বি ফ্রিজ করে না রাখি দিয়ে তো এটু কারণে কোন কোন হলে বি এটু হোয়াটসঅ্যাপ গ্রুপ না হলে বি টেলিগ্রাম গ্রুপ খান এটু খান নি রিটার্ন প্রফিট 300% না হলে 400% দব আপনি ইনভেস্ট করে লাইনা পাওয়া কৈছে কলে তো এটু মিশা আছে আর এটু খান সব পিস ক্যামেরা খান আছে না এটু কারণে হুশিয়ার থাকিবি আর এটু গোল্ডেন রুল গ্যারেন্টি করে না হাই রিটার্ন লাইক 300% ইটুতো পারিব কইছে কইলে তো ইটুতো কিতেবি এক্সিস্ট না করে ইটু খান পাইছে কইলে তো ইটুতো মিশা আছে কই না ইটু জানিব লাগে যদি কোনবা ইটুলা ভিকটিম হইছে কইলে তো আপনিলা পয়সা ট্রান্সফার হইছে তাইখান রা বেশি অ্যামাউন্ট আপনি তাইখান গে না জানি না করে দিছে কইলে তো একটা গোল্ডেন আওয়ার কই না আছে ইটু রিকভারি কারণে তো আপনি না জানি না অ্যাক্সিডেন্টলি ইটু লাস্ট ক্যামেরা খানলা ভিকটিম হইছে কইলে তো ফার্স্ট 60 মিনিটস ইটুতো বেশি ইম্পর্টেন্ট আছে তো 2 আওয়ার্স লা ভিতরে আপনি 1930 1930 কইলে এটু নাম্বার আছে তাতে ইমিডিয়েটলি রিপোর্ট করব পারিব ফার্স্ট 2 আওয়ার্স তো আপনি কারণে বেশি ইম্পর্টেন্ট আছে গোল্ডেন আওয়ার ইটু কয়ে তো তাতে আপনি কমপ্লেন করে দিয়েছে কইলে তো এটু অথরিটি খান মারা তাইখান লা অ্যাকাউন্ট তাইখান কোন কোন লা অ্যাকাউন্টে যাই না থাকলে বি এটু পয়সা তো উলাবলে না পারিব কারণে ফ্রিজ করে না রাখি দিব পারে ফার্স্ট আওয়ার ইটু তো বেশি ইম্পর্টেন্ট আছে যদি না হয়েছে কইলে তো আপনি ফাট ইটু লাতে ডাইল করে দিব লাগে 1930 কইনা নাম্বার ইটু আছে আর এটু খান লাদে লো লা হিসাবতে তো সেকশন 66D অফ দি আইটি অ্যাক্ট চিটিং বাই পার্সনেশন কইন এটু একটা আছে আর সেকশন 218 অফ বিএনএসএস ইটু বি চিটিং আছে আর এটু এআই লইনা মানু খান নিসনা নাওলি মানু লা ভয়েস নিসনা আইডেন্টিটি তে ইনা কুরিনা কুরিয়া খান তো সেকশন 66 অফ সি অফ দি আইটি অ্যাক্ট এটু খান লা আন্ডার দে তাইখান পানিশমেন্ট বি খাবো আর বেশি ডাঙ্গর হয়েছে কইলে তো সেকশন 111 অফ বিএনএসএস কইন এটু বি আছে আর এটু লাদে তো punishment to up to life imprisonment tak bi ase
1: now cyber stalking online harassment and ai based morphing are common cyber crimes so how does indian law protect victims and what safety measures should the public take
0: ho itu cyber harassment itu kan labi apni kwanchna mukham bishi huni ase ajikali aro bishi manu itu kan na jani na bi itu cyber crime itu to commit kore ase to cyber stalking koise kole to ekjon manu ke tai khushi na paise kole bi apni continuously tai ke message kuro tai ki kore ase udai tai la itu tai la social media itu kan check kuro monitor kuro apni ra kun kun hoile bi ina korina itu manu ke tai আলছি লাগিছে বুলি আপনি বারবার তাইকে মেসেজ পাঠাব আর তাই সোশ্যাল মিডিয়াতে আননেসেসারি কমেন্টস খান নহলে বি এটু খান লিখিব এগেনস্ট দ্যাট পার্সনস উইল না এটু খান তো সাইবার স্টকিং কো আছে আর এটু একলা নহই না তাইখান গে সোশ্যাল মিডিয়াতে বি তাইখান ফেক প্রোফাইল খান বি বানাই না মানু খান ইনা স্টক করে মানু খান গে তাইখান লা নিজের ফটো খান গে খান তো না দালিব ফেক প্রোফাইল বানাই না ইনা করেছে এটু সাইবার স্টকিং কো আছে আর কোনবা যদি ইনা করেছে কইলে তো আপনি এটু সাইবার সেল দিবি কমপ্লেন করব পারিব কোয়ান চিনা ইমার্জেন্সি হইছে কইলে তো 1930 ইটো লা নাম্বার দিবি কল করব পারিব আর এটো একলা না হই না ইটো মোর ফটো মোরফ কোরিয়া আপনি লা ফটো লই না ইতে তো এআই লা ইনা হই জেছে মানু লা ফটো লই না ইনি মিসা মিসি ভিডিও দিয়ে না হলে বি পিকচার খান দে ইনা করি না থাকিয়া খান দে আপনি কে না হদি না খুশি খুশি এডিট করি না ইনা খান কোরিয়া বি বিষয় আছে আপনি লা রেপুটেশন ডেমেজ করে দিব কানি না হলে বি আপনি কে সরম খেলাই দিব কানি ইনা খান করে যে আর কোনবা তো বিয়া ভিডিও খান বি বানাই না ইটো মানু খান গে এক্সটর্ট করে না threaten kurina to itu concept indian la kanun la hisab te itu illegal ase kunba manun la without their will na holi ta khang la consent na le ne india kore ase kole to itu do indian la kanun la hisab te itu do illegal ase aro itu punishable ase aro itu ekla na hoy na manu khan la de photo khan loi na ina nude picture na holi video khan bi morph kurina ina khan kore khan bi ase aro manun la threaten kore ase aru ta khan la repetition bi biya kore di ase to legal protection ki ase koile victim khan karne cyber stalking la to punishable under section 78 of BNSS itu imprisonment to up to 3 years ase first offense aru privacy violation manu ke na koina manula photo khan share kurbo morph kurbo image ina koina alag alag ina kore dia to without their consent ina kore dia to punishment to section 66E of the IT act ase aru section 77 of BNSS itu la de bi our identity theft using AI na to AI la to manu ke clone kurina someone face loina itu video khan na bi voice khan ina kurina kurese kule to identity theft kurina under section 66C of the IT act itu la under the punishable ase aro safety measures itu victim khan ki safety measures lobo paribo koise kule to limit personal information na apni social media use kurese kule to apni la social media to pare tak to private rakhibi aro apni la location phone number na holiwe apni la daily routine ke ase itu hudai share na kore thagibe kunba do apni ke stock kore thagibo apni ke sai thagibo apni cyber criminals khan la victim hobo na ina bishi share kori sokule tu tai apni ki kore ase sob jani sokule tu tai khan apni nitu tai khan la victim hobole bishi easy kori dibo aro ekta tu itu strong privacy setting thagibo lage pariyatak tu location tu off kori tek na kori aro restrict kunba apni ke message koribo paribo na holiwe tek koribo paribo itu restriction thagibo lage aro jodi apni itu khan la victim hoise kole tu tai khan ki ki apni ke threaten kore ase na holebe apni ke iman ina fake profile khan korina apni ke stalk kore ase kole tu screenshot aro tai khan la harassing message itu khan screenshot korina rakhibi aro tai ke block kore dibi report kore dibi itu app khan te social media app khan te report kore la itu option bi ase aro apni itu complaint file korbo lage koise kole tu itu www.cybercrime.gov.in tu bi ase itu korina তাতে বি আপনি কমপ্লেইন ফাইল করব পারবো আর হেল্পলাইন নাম্বার 1930 আর আপনি যদি এটা খান দে করব না পারিছে কইলে তো আপনি কোনটুলা পুলিশ স্টেশন অসরে আছে আপনি তাতে যাই না বি জিরো এফআইআর বি ফাইল করব পারবো যদি আপনি এটা খান নাম্বার একটা বি না জানে আর আপনি নিয়ারেস্ট পুলিশ স্টেশন দে যাই না ইনা খান কইছে কইলে তো তা খান রবি আপনি কে মদদ করে দিব আর অ্যাসিস্ট করে দিব
1: Again, another common complaint about cybercrime is cyberbullying. Ito cyberbullying do ki ase aro how can students and parents deal with it?
0: Cyber bullying koina aru itu bi bishi complaint khan bi ase report hi bishi nakore hole bi mukhan ini everyday day itu khan bi huniye ekjon hole bi ekjon la rana cyber bullying la bi aru mukhan social media khan te saise koile to itu khan bi dikhi ase itu kani cyber bullying tu itu digital platform na social media khan holi gaming chat room or messaging app itu khan loina intentionally manu khan ke mock kuria insult kuria na hole bi threaten kuria na hole bi humiliate kuria na manu khan ke publicly itu khan ke cyber bullying কোসে আৰু মই খান বিছি মানু পাব্লিক খান বি জানিনা না জানিনা ইটো কৰি দে ইটো যো ক্রাইম আছে কইনা না জানিনা না হলবি আপনি ইটো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তে জানিনা মানু খান গে ইনাম কৰিছে ইনসাল্ট কৰিছে থ্রেটন কৰিছে না হলবি কোনবা কে হিউমিলিয়েট কৰিছে কলে তো আপনি সাইবার ক্রাইম কমিট কৰিছে আৰু ইটো একলান হয়না আৰু মানু লাবিয়া বিয়া রুমার্স খান বি শেয়ার কৰেনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তে ঠিক ভাবি না জানিনা না হলবি তা খান লা সরম হবলে লা ফটো খান হলে কি খান দে hurtful comments kan rakhi diye na tai khan ke mentally suffer kuru bole diye na holi tai khan ke mentally degrade na holi individual ekta la reputation apni la bia comments pra apni jokingly hoina likhi thagibo pare holi bi kunba ke tu mentally torture kuri diye na holi tai khan la reputation to bia kuri diye tu kan sob cyber bullying la under te ahe aro kun kan itu kuri ase janina na janina apni cyber crime commit kuri ase if you are doing like this aro itu kan victim ase koise kole tu tai khan ke respond na kuri bi aro react na kuri bi holi bi evidence to rakhi bi kun apni ge na kuri ase aro screenshot lobi tai khan message kuri comment kuri na holi হেডফুল কমেন্ট রাখি দিয়া তাই খান লা স্ক্রিনশট লবি আর এটু মানুকে আপনি ব্লক করে দিবি আপনি লা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এটু মানুকে ব্লক করে দিবি আর রিপোর্ট করিব পারেলা ইনস্টাগ্রাম খান ফেসবুক খান আর হোয়াটসঅ্যাপ খান তো এটু কোন খান ইনা করেছে মুখান ব্লক করে ইনা রিপোর্ট করব পারেলা অপশন বি আছে সাইবার সেল খান দিবি রিপোর্ট করে দিব পারো আর এটু মানু খান পানিশমেন্ট কি কি আছে কইছে কইলে তো tu alag alag hesab te ase to nature of insult na uli cyber bullying itu khan la tu section 79 of BNSS itu la under the ISA aro insulting the modesty of a woman ina hoise kule tu section 365 of BNSS itu la tibi ase defamation itu la bi ahe jai alongside itu IT act moi age te kwanchne itu khan milaina itu khan la under the punishable ase aro itu khan la under the punishment kiman ase itu khan khabo fine khan bi thakibo.
1: All right, thank you so much for explaining what is cyberbullying and also the consequences. So moving on, a lot of people use the internet without actually understanding the etiquettes that should come with it. What are the basic rules of internet etiquettes that everyone should follow?
0: Moi khan ajikali tu technology world ase itu mukhan la phone itu khan na thaki sekulu da mi khan boibo na parents na ina hoi jese to itu internet na holi bi social media use kuri la bi certain etiquettes ase mukhan itu kurwa lage to itu ini basic khan moi khan ki khan kurwa lage koise koile tu moi khan polite thakibo lage aro apni internet te ki khan post kurwa le ase koile tu apni na kuria age te bhabna kurwa lage moila itu post tu mon khan ge hurt kurwa na nai think before you post itu ekta ase aro ekta tu respect privacy na manula privacy to respect kurwa lage never share someone else's personal information phone number or photos without their permission verify before you share na moi khan ite tu sob madwi whatsapp khan itu khan pat hat te ase ekta news paise kole tu tik bi verify na korina pat itu group khan de pathai de ekta rumors hoise kole bi verify na korina ina kuise kole tu tade bra bishi negative impact bi ahi jae aro pat pat ki ki message paise pat share kore itu try na korbi keep a clean digital footprint itu ki ase kole tu treat people online with the same respect you would offer them face to face clean digital footprint to apni ki post kore se konchna internet to permanent ase itu kan apni post kore se ki khan itu khan thaki jae itu kani itu avoid kori aro apni manu ki dikhi sokole to face to face kina ta ge respect kuro apni social media de bi internet chola de bi ina itu respect same respect to maintain kori na.
1: Thank you so much for sharing the basic rules or the golden rules in the cyber world. And listeners, these are the four golden rules that we should remember. Think before you post, respect people's privacy, verify the information before you share, and keep a clean digital footprint. So now we will move on to the last topic of today's discussion. So if a person gets scammed or harassed online, what must a person do?
0: Kumba apni ke scam nauli harass kurishu kulu du apni call 1930 immediately. Paisa la fraud hoishu kulu du itu la de call kuribi. Itu du National Cyber Fraud Helpline ase. Jodi ta khambra apni la paisa loi loishu kulu du true cyber scam ta khan utu manu khan la account ra apni la paisa tu freeze kuri na rakhi dibo paribo. Holibi it should be within 1 to 2 hours la bitor de phat report kurwa lage 1930 it number de.
1: And that brings us to the end of today's discussion on cybercrime and cyber law. We hope this discussion has helped you better understand the risks associated with the digital world and the importance of staying vigilant online. By being informed and adopting safe online practices, we can all play a part in creating a safer cyberspace for ourselves and for our communities. We extend our sincere thanks to our guest, Ms. Nagali Shohe, advocate cum panel lawyer, Kohima District Legal Services Authority. Stay tuned for more programs on Law Talk right here on Akashvani Kohima. This is your host, Vedulu Medeo, signing off.

0: গুড মর্নিং, এইটো আকাশবাণী কহিমা, ভুজুর লগা খবর পড়ি আছে সংগীতা শর্মা। গভর্নর নন্দ কিশোর যাদব পৰা এডমিনিষ্ট্রেটিভ কাম বিলাকতে ট্রান্সপেরেন্সি, একাউন্টেবিলিটি আর এফিসিয়েন্সি লগা জরুরত ওপরতে জোর দিছে। যোগাকালি কহিমাতে লোকভবন সেক্রেটারিয়েট লগা একটা ইন্সপেকশন সময়তে টিওপরা এইটো কথা কই দিছিলে। টিওপরা বেলেগ বেলেগ ডিপার্টমেন্টস বিলাক লগা কাম আর ব্যবস্থা বিলাকে ওয়াপস চাই দিছিলে আর পাবলিক সার্ভিসকে আর বি মজবুত বনাই দিবলে আর শাসন ইয়া গভর্নেন্সকে আর বি ভাল বনাই দিবলে কারণে অফিসার্স আর স্টাফকে প্রোৎসাহিত করে দিছে। চিফ মিনিষ্টার নিফি রিওর পর নাগাল্যান্ডে এডুকেশন সেক্টরকে মজবুত বনাই দিবল কারণে শুক্রবার দিনটে নিউ দিল্লিতে ইউনিয়ন এডুকেশন মিনিষ্টার ধর্মেন্দ্র প্রধানকে লগ করেছিল। চিফ মিনিষ্টার স্কুল এডুকেশন কারণে এডভাইজার ডক্টর খ্রেখ্রেল হুলে ইয়মে বি সামিল থাকিছিল। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিওর পর কয়েছে এই মিটিংটে নাগাল্যান্ডে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার আগবাই দিয়ে ওপরতে ধ্যান দিছিল আর আশা করেছে কি ইউনিয়ন মিনিষ্ট্রির পর স্টেট লগা এডুকেশনাল উন্নতিকে আগবাই দিয়াতে সহযোগ দিয়া জারি রাখি দিব। একে সময়তে শ্রীপ্রধান পৰা এই মিটিং সফল হওয়া জনাই দিছে আর সমগ্র শিক্ষা আর দুসরা বেলেগ বেলেগ কদম বিলাক নিচেতে কোয়ালিটি এডুকেশন সুধার করে দিবলে লই দিয়া কাম বিলাক জনাই দিছিলে। ইউনিয়ন মিনিষ্টার পৰা কয়েছে নাগাল্যান্ড লগা ইউথ লগা পুরাপুরি উন্নতি আর এম্পাওয়ারমেন্ট কারণে দুইটা বি সাইড পৰা টিওখান লগা কমিটমেন্ট ওয়াপস জনাই দিছিলে। লোকসভাতে নাগাল্যান্ড লগা এম পি এস সুবুং মেরেন জামির পর মণিপুরতে ছয়জন নাগাজ খানকে মরাই দিয়া লগা নিন্দা করে দিছে আর এই ঘটনাকে হিউম্যান রাইটস লগা একটা ডাঙর ভায়োলেশন বলে জানাই দিছে। যোগাকালি কহিমাতে একটা প্রেস কনফারেন্সকে এড্রেস করে দিয়াতে টিওপরা এই অবস্থাকে রোখাই দিবলে কারণে কারা কদম বিলাক লই দিবলে দুইটা বি মণিপুর সরকার আর সেন্টারকে মাতিছে। জিম্মেদার থাকা খানকে বি টিওপরা মাতিছে। শ্রী জামির পর চিন্তা ভাবনা থাকিয়া জনাই দিছে কি মণিপুরতে হয়ে থাকা হিংসাকে জলদি লগে লগে হল নকরে দিলে মানে এইটুপরা পুরা নর্থ ইস্ট লগা অবস্থা আসার করে দিবলে পারে আর একটা স্টেট লগা বিয়া অবস্থা পর পুরা রিজনকে আসার করে দিব বলে ভাবনা জনাই দিছে।
1: The government of Manipur, as well as the central government, they have to act more vigorously than the state government. They have to direct, and then the situation has to be controlled because the tension, if it starts anywhere in the northeast, is a related issues. If one state is neglected, then this problem will be affected to the other northeast states also.
0: মণিপুরতে থাকা লাগা নাজুক অবস্থা লাগা কোনো বি আসার স্টেটে আহি যাওয়া রোখাই দিবলে কারণে বাচাব কদম বিলাক লই দিবলে আর হসিয়ার থাকিবলে কারণে এম পি পরা নাগাল্যান্ড সরকারকে অনুরোধ করে দিছে। মণিপুর পুলিশ পর জনাই দিছে কি কোনোবা মানুখান আর গ্রুপস বিলাক পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দে জাজ নকরি দিয়ে আর নুকসান করে দিবলে পারিয়া কন্টেন্টস বিলাক বনাই দিয়ে আছে আর শেয়ার আর সার্কুলেট করে দিয়ে আছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে মণিপুর পুলিশ পর কই দিছে কি এনেকা পোস্ট বিলাকতে গম্ভীর আরোপ লাগাই দিয়া কথা বিলাক সামিল আছে আর এইটুপরা জাতি মাজতে ঝাগড়া উলাই দিবলে পারে, পাবলিক মাজতে অবস্থা বিয়া বনাই দিবলে পারে আর সমাজটি মিল মিলাপ বিয়া করে দিবলে পারে। জনতাকে এইটু বিলাক কথা বিশ্বাস নকরি দিবলে আর জাজ নকরি দিয়া কন্টেন্টস বিলাক শেয়ার আর ফরওয়ার্ড নকরি দিবলে কারণে জোর পর এডভাইস করে দিছে। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা সেলিব্রেশন লগা ভাগ হিসাবে মিনিষ্ট্রি অফ আয়ুষ পর মুরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা আর হাবিল্ড লগতে মিলি কিনা আজি ফুজিওতে একটা ডাঙর গ্লোবাল অনলাইন যোগা ইভেন্ট জোগাড় করে দিয়েছে। এই অনলাইন যোগা সেশনটে 130 বেশি দেশ বিলাক পর ভাগ লই দিয়েছে। আয়ুষ মিনিষ্ট্রির পর কই দিছে কি একটা হে সিঙ্গল প্ল্যাটফর্মতে পুরা পৃথিবীর পর যোগা প্র্যাকটিশনার্স আর ওয়েলনেস উৎসুক খানকে একেলগে আনি দি কিনা এই ইভেন্ট পর একটা ইউটিউব লাইভ যোগা স্ট্রিম কারণে সবপর বেশি সাই দিয়া লাগা একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড বনাই দিবলে ভাবনা রাখি দিয়েছে। ইউথ রিসোর্সেস আর স্পোর্টস লগা ডিপার্টমেন্ট পর যোগাকালি ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কহিমাতে গ্রাসরুট ফুটবল ফেস্টিভেল বেবি লীগ 2026 জোগাড় করে দিছিল। যুটোপর হান্ড্রেডস লগা গিনতিতে স্টেট লগা ইয়াং ফুটবল উৎসুক খানকে তাতে জমা করে দিছিল। এই ইভেন্টের কথা কই দিয়াতে এই ডিপার্টমেন্ট লগা সেক্রেটারি এন্থনি উঙুলি পর কইছে একটা ছোট উমরের স্পোর্টিং লগা ভ্যালুস আগ বড়াই দিবলে আর ফুটবল লগা ট্যালেন্ট নার্চার করে দিবলে ভাবনার লগতে বেবি লীগ সাল 2024 তে শুরু করে দিছিল। টিওপরা কইছে এই ফেস্টিভেল পরা ভাল ইয়াং প্লেয়ার্স খানকে চিনি লবলে কারণে বি একটা অবসর বিলাক বনাই দিয়ে। সিরিঙ্গুলি পরা এই টু বি কই দিছে কি বাচ্চাখান মাজতে ফ্রেন্ডশিপ, টিম ওয়ার্ক, স্পোর্টসম্যানশিপ আর সেলফ কনফিডেন্স বনাই দিবলে এই কদম লই দিয়া লাগা ভাবনা বি থাকিছিল। চারটা এজ ক্যাটেগরি 5 সাল পর 6 সাল, 7 সাল পর 8 সাল, 9 সাল পর 10 সাল আর 11 সাল লাগা এজ ক্যাটেগরিতে এই টুর্নামেন্ট থাকিছিল। এইটুলগতে আজি ফুজির লগা খবর দিয়া শেষ করে আছে। শুনি থাকিবি সাম লাগা নাগামিস খবর 7:10 মিনিটে আনি দিব। আপনি খান সব লাগা দিন ভাল হব বলে আশা করে আছে।

প্রোগ্রামটি শুনব আপনাদের মোহাম্মদ রফি আর আনার পাটপাল অবস্থে ফিল্ম আছে আপনা পান, গীত লিখিয়া হয়েছে আনন্দ বক্সী, মিউজিক দিয়া হয়েছে লক্ষ্মীকান্ত প্যারিলাল।

0: जानते हैं वियतनाम देश की जनसंख्या कितनी होगी? यही कोई 10 करोड़। इससे भी ज्यादा घरों में हम उज्ज्वला गैस पहुंचा चुके हैं पिछले 12 सालों में। सोचो, जब करीब 11 करोड़ रसोई से लकड़ी का धुआं छटा होगा, तब कितना कष्ट घटा होगा।
1: प्रधानमंत्री उज्ज्वला योजना अब सामाजिक परिवर्तन के माध्यम से देश के सतत विकास का एक बहुत बड़ा स्रोत बन चुकी है।
0: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
2: जानते हो, बेल्जियम या ग्रीस की कुल आबादी भी इतनी नहीं है, जिससे ज्यादा महिलाएं हमारे देश में लखपति दीदी बनी हैं। 3 करोड़ से अधिक महिलाएं लखपति दीदी बनकर बनी हैं परिवार और देश का आर्थिक आधार।
1: लखपति दीदी बनाने का ये अभियान आने वाली पीढ़ियों को सशक्त करने का एक महाअभियान है।
2: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
3: WFM Dragoban
4: 103 MHz.
3: News, music and entertainment.
4: FM
3: 103 MHz.
5: Welcome back, dear listeners. You are listening to Akashvani Kohima, FM Chakupan 103 MHz. And it is time for our special Women Time segment. And in our today's Women Time segment, you will be listening to topic on support services for women available.
6: Hello, listeners. Itu Akashvani Kohima, FM Chakupan 103 MHz. Maki manulaga awas program te, listeners sobke, welcome Korea se. Didi buni bilak, aji amihan hunibo, support services for women. Aro topic ase, insomnia in women and tips to manage. Aro resource person ase, Dr. Lipok Renla Auchenlar, aro Mrs. Aben Ayer. So stay tuned.
7: Namaskar. Aro sob didi buni bilak kange, sanam janai di ase. আজি লাগা প্রোগ্রাম দে ইনসোমনিয়া ইন উইমেন এন্ড টিপস টু ম্যানেজ মাইকি মানু বিলাক খান গে ঘুমাই নাযা লাগা প্রবলেম তো কিনে গা আমি খান চাইলে ভাল হব এটু লাগা পড়া আমি খান শিকিবলে কোশিস করিব ঘুমাই নাযা ইনসোমনিয়া কোয়া দো আমি খান পড়া আমি খান লা জীবন দে পিছি ভক্ত পিছি ছুটু একটা দিকতার নিচিনা না ইমান দো মন নিদিয়া লাগা দিকতার একটা নিচিনা আমি খান লই থাকি হলিবি আমি খান না হতাই লগা জীবন তো চাইলে তো ইটু বুড়া পিছি দিকতার দিয়া লগা পিছি এফেক্ট হওয়া লগা আমি খান জানি পাব এটো কারণে ইটু লগা দে ভাল বুড়া আরো জানিব কারণে আরো শিকিব কারণে আমি খান না মাজতে পিছি স্পেশাল গেস্ট দিকতা আমি খান মাজতে আইগিনা আছে তাই লগা নাম তো ডক্টর লিপুকরণলা আউচনলার আছে আরো তাই ইতিয়া বোৎসা প্রাইমারি হেলথ সেন্টারতে কাম করে আছে আর তাই আমি খান আমার যদি আহার কারণে বেশি খুশি বা এটু জানাই দিয়ে আছে ইনসোমনিয়া ঘুমাই নাযা লাগা মাইকি লাগা জীবন দিয়ে ঘুমাই নাযা লাগা আর এটু কিনেগা ম্যানেজ করব কিনেগা সাব চাইলে ভাল হব এটু লাগা দশা আগেরে আমি যখন পইলা ঘুমা লাগা না স্লিপ লাগা তো পইলা আপনি মুখানকে সামজাই দিলে বেশি ভাল হব
8: আমি খান মানু একটা লাগা জীবন দে আলসি জীবন নহই কিনা থাকিব কারণে ভাল বড় হোমা দ বেশি লাগে আর এইটু কি কারণে হইলে তো মহান হোমালা টাইম দেহি মহান দিন দে কাম হান করা দুঃখ পা হান দ মহান কাউ পিখাই না কাম করা দো রাতি দে হোমা টাইম দে ইটুলা ফাংশন মহালা কাউ দে মেন সিস্টেম খান ইমিউন মহানলা মহানগে জিন্দা থাকালা সিস্টেম খান ইমিউন সিস্টেম নিচিনা নলি দ নার্ভাস সিস্টেম লাইক নার্ভলা সিস্টেম স্কেলিটাল হার্ডিলা মাজল মাস্কুলার সিস্টেম মাজল হানলা এটু হান তো মহানলা লাইফ একটা জিন্দা থাকিব কারণে এটু হান বেশি ইম্পর্টেন্ট বেশি লাগিয়ালা মহানলা গাও কারণে এটু হান তো রেস্টোর করে এটু হান তো রেনিউ নতুন তাকত বানাই দে মহানগে আর নেক্সট দিন আরো ভাল ভাল যাব কারণে এটু কারণে ভাল ভাল সোমা দেন দে এটু হান তো রেস্টোর করে আর এটু হান বা মহানলা মুড খান মহানলা মেমরি হান মহানলা দিমাগ কাম হান বি ফ্রেশ হই না মহানগে বানাই দে তো এইটো কারণে স্লিপটো বেশি সোমাদো বেশি ইম্পর্টেন্ট বেশি লাগিয়ালা ভাল সোমাদো লাগিয়ালা একটা আছে
7: তো আমি খালা জীবন ঠিক পুরা যাব কারণে আর বেশি এফেক্টিভ পড়া যাব কারণে তো এই বেশি লাগে এনেকা এই বুঝি পাই আছে তো এইগা এইটা দিয়া প্রবলেমস খান তো কি থাকিব না ডক্টর
8: স্লিপ হমালা প্রবলেম তো ভাবিছো গুলি তো মহান আপনি কোয়া নিচনা ইমান ইম্পর্টেন্স পি নিদে ইনা হইলি বি মহান গ্লোবালি দুনিয়াপুর চাইলে তো আজিকালিলা জেনারেশন দে মহান ইটু হমালা প্রবলেম প্রবলেমস খান রাহি আজিকালি হেলথ লা সেক্টর দে হেলথ লা লাইন দে মহান ইটু রাহি আর বেশি টুপতিয়ালা আজিকালি দেখি আছে মহালা লাইফ মহালা কোয়ালিটি বি এফেক্ট করে দিয়ালা মহালা ডে টু ডে লাইফ এফেক্ট করালা বি বেশি দেখি আছে আর স্টাডিজ খান বা কোয়া স্টাডিজ খান রিসার্চার্স খান বা সাহা হিসাব তো আজিকালি লা দুনিয়ালা পপুলেশন মহালা ইয়েদে মানু হান তো বেশিওয়ালা অ্যারাউন্ড 45% স্লিপ হমালা প্রবলেম রা হি ওলাই ইনগা কয়েছে আর ইটু আন সবটি সাইলে তো আর ইনসোমনিয়া ইজা মুজিন কথা কবলি লাদো ইটু হোমাও না পারালা বিমার বাদো হোমালা প্রবলেম তুই আর হোমাও না পারালা প্রবলেম তো হি মোর কমন আছে বেশি হালা দি দেখে অ্যাডাল্ট পপুলেশন দে ইনা কয়ে আর ইটু বিমার লা প্রবলেম দিবি চাইলে তো ইনসোমনিয়া হোমাও না পারালা তো 30-45% আর ইনসোমনিয়া হোমাও না পারালা বিমার দই দেখে আছে ইনা স্টাডিজ খান বা কয়ে আর ইটু মহান ইটু হান তো থাকি থাকি না বি না জানি না মহানলা হেলথটিও এফেক্ট করে দিব পারে লাইক ডিপ্রেশন নিচিনা মন খুশি না থাকিয়ে দিয়া নিলিবি মহান মরতে হয়ে যা আননোন কজ মহান না জানি না বেশি মরতে হয়েছে ওয়েট গেইন হয়ে যাইছে যদি তো চিনি বিমার ওলাই দিছে নিলি তো হার্ট লা প্রবলেম ওলাই দিয়া মহান প্রেশার উঠিছে পিপি হাইপারটেনশন হয়ে যা আর পৌরি যা লা বিমারি
7: ও এটা হোয়াটসঅ্যাপ তো আহে না ও তো ডক্টর একটু স্লিপ লা তো খুবই বেজা লাগা এটা আমি যে পয়লা খোদা খোয়া নিচি তো স্লিপ লা রে আপনি কোয়া তো ইনসোমনিয়া তুমি ঘুমাই না যা তুমি একটা আছে কোয়া নিচি না ঘুমাই যা লাগা দিয়ে আলাক তুমি কি কি আছে না
8: হুমালা প্রবলেম তো মান আলাক আলাক টাইপ পিছিয়ে আছে আর হোমালা প্রবলেম তো মান খালি হোমা না যা লাইকলা নই না হাইপারসোমনিয়া এনেবি কয়ে লাইক হাইপারসোমনিয়া মানে আপনি রাতে দি ভাল হোমাইলিবি দিন দিয়ে আপনি কিছুবি ফ্রেশ না থাকা এটুই একটা হোমালা প্রবলেম দিয়ে আহিব পারে ওর সুনাম্বলিজম না কয়ে মহান এটু তো মহান হোমা দাম দি মহান না জানি না উঠি না মহান ওয়াক কর না যা বিড়াই বিড়ালা প্রবলেম এটু হান বি হোমালা প্রবলেম দিয়ে আহিব পারে আর মহান পুক্সিজম না কয়ে মহান রাতে দিয়ে হোমা দাম দিয়ে না জানি না তাত গ্রাইন্ড করা ইটুহান বি স্লিপ প্রবলেম দিয়ে আহিব আর কব কলি ধর রাতে দিয়ে স্নোর করা মহান অর না জানি না মহান অ্যাকশন হান মহান সাপনা হান পা দাম দিয়ে না জানি না হাত খান হিলিছে ঠেঙান হিলিছে মানুষ মহান নেক্সট হোমান গিয়ে লাগাই দিছে ইনহান না হেবিজুয়াল ইনহান আদাত থাকালা ইটু ইটু বিমার হান সব তো মহান ইটু হান হওয়া সব তুমি স্লিপ লা প্রবলেম দে হোমা লা প্রবলেম দে আহিব
7: আচ্ছা তুই লিদো ইটু খুব আচ্ছা লাগা রা ইটু প্রবলেম তো আমি খান লা জীবন দিয়ে ইটু আছে করে আমি কিনা জানিব পারিব ইটু
8: মহান লা ডেইলি লাইফ তে মহান হোমাও নাপারা তো আর হোমালা প্রবলেম হান তো টাইম টু টাইম তো ইনি থাকে ইটু তো নর্মালি বি মহান থাকিব টাইম টাইম বেশি দুঃখ পাওয়ার কারণে কাউ পিখার কারণে ওর টেনশন কুম্বা ইনা বি থাকিব পারে তুলুমি আপনি ইনা হতাই হোমাওলি দুঃখ পাওয়া তো হতাই দেখে আছে এভরি রাতে ইনা আপনি দুঃখ পাই আছে হোমা না জ্বালা দুঃখ পাই আছে নিলিবি আপনি ভালো হোমাই লিবি স্টিল আপনি দিন দিবি টায়ার্ড লাগে আছে দুঃখ পাওয়া নিচিনা একটা ফ্রেশ নহা নিচিনা লাগে আছে ইনি আপনি ভালো হোমা আপনি রেস্ট লাগিয়ালা ফুল লেন্থ তুই হোমাই নেবি আপনি একটা আরাম নাপা আর স্টিল নিন লাগি যা নিচিনা না ইনা হওয়া তো মহান দিন হান দিবি মহানলা নিজের কুরুলা কাম বি কুরু নাপারা যা তাক হুই যা তো ইনা একটা আছে ইনা আপনি লাল জীবন দি ইনা হয়েছে কলি তো আপনি হোমালা বিমার একটা বা তো বিমার হয়েছে নাকি ইনা আপনি জানিব পারে
7: খুমাই না যায় বলিবি ইমান মন নিদিয়ে নাই ইটু মহা বিমার একটা তো পুঞ্জিছি নাকি ইটু না জানি কি নাই যাব দিয়া বি বেশি হয়েছি তো ইটু ডক্টর বেশি খুশি পাই আছে ইটু আমি খান কিনে ইটু বিমার একটা তো হয়েছি নাকি তুক একটা তো পুঞ্জিছি নাকি এনেকা জানিব কারণে আপনি ইটু খান মোখান গিয়ে ভাল বুড়া বুঝাই দিয়ার কারণে ইটু বেশি খুশি পাই আছে এটা হয়েছি বলে তো ডক্টর ইটু আমি খান ইটু এটা তো এটা টপিকটি আহিব খুবা লাগা তো আমি বুঝি পাইছে আর খুমা লাগা দিবি কি কি আছে আর খুমা লাগা under the he do insomnia combine najalagado kuna abuni pujai tishe itia do amikan insomnia combine najalagado tadi pura amikan itu abuni lahat puraro uluk jani buli munda se itu insomnia do kia se combine najado uluk pujai di wo
8: insomnia kado humauli na para itu ija mu agere ko anishna itu ekta sleep humauli la problem la under de itu ekta ahe yadi ki hoye koile do apni humauli duk pawo humai jawoli duk pawo aro apni humai thakiwoli bi duk pawo or na janina apni juldi bi ni uthi jae thik sleep rest to nuli na bi juldi sugu khuli jae early morning
7: humai na jae no ina juldi uthi jabi itu bi ekta se
8: ঠিক রেস্ট নাপাই না হয় হয় ইনা ইনা তো আপনি এটলিস্ট তিন মহিনা নিচনা আহি আছে আর ইটুরা আপনি একটা রেস্টলেসনেস থাকে একটা গাও একটা আরাম নাপাই না ডিসকমফর্ট থাকে দিন হান্দিবি নিজের লা কাম করলিবি আছি লাগে না কো না পারা ইনা হান থাকিলে ইনসমনিয়া ইটুকে ইনসমনিয়া কব আর ইটুই আর আপনি এনভায়রনমেন্ট বি ঠিক আছে আপনি উকু টেনশন নাই তুলি তো আপনি হুমাও না পারালা উকু আপনি কি স্টপ করালা উকু নাই ইনাও হিনাই আপনি স্টিল হুমাও না পারেলা প্রবলেম তো আছে কুলি দুই তো আপনি ইনসমনিয়া রা বিমার হয়েছে পারে
7: আচ্ছা এটাই বেশি ভালো করে বুঝি পাইছি তো ইনি একটাই আছে ভাবি আছে তো ঘুমাই না যা তো ইতুই হব ইনি গাউলে বি ইটু ঠিক পুরা আমি আনি তো বুঝি পাইছে তো ইতু ডক্টর ইতু আমি খান না জীবন দে ইতু পুরা ইনি মাইকি খান লা না মুতা খান লাগা দে ইতু বেশি হওয়া নিশিনা আছে ইতু
8: স্টাডিজ ইনি research kra manohan ba ko do mon generally bi mon mike ando humauli time loe ina koy ina huliwe aro bima bhali do saile do aro kwanishna motawa do mike hando hi bishwala idu bimar do dikhe guse aro mon percentage ti saishe gulo do more than 40% bishwala mike gi dikhe ina koy mon
7: acha idu hilo kila reason dikta urai do mike ki he bishi hoya sa dai do
8: মহান হুমাও নাপাৰাবা তো মহালাদি দুজো লাইফতে পিয়া এফেক্ট আছে নেগেটিভ ইম্পেক্ট থাকে না পিয়া এফেক্ট থাকে মহালা হেলথ আৰু মহালা ৱেল বিং হানে না তো এইটো আপুনি যা সুধিয়া নিচিনা মতা মাইকী দিবি এইটো ইনসমনিয়া তো দেখিব এইটো হুমাও নাপাৰা তো দেখিব তুলিবি কি কাৰণে মাইকী কি মোৰ দেখে কুলি তো ৰিজন কজেছ ইটোলা বা ইটো কি কাৰণে হয় এইটো ৰিজনটো পিছি আছে মহান কোৱাৰ নিচিনা হৰ্মনেল কজেছ মহানলা হৰ্মন কজেছ কাৰণেবি হ'ব পাৰে অৰ হেল্থ কণ্ডিশ্যনছ কাৰণেবি হ'ব পাৰে আৰু ষ্ট্ৰেছ মহান ষ্ট্ৰেছ থকা নলিটো মহানলা মুড মহান ঘৰ দি খুচি নাথাকে উইলি তো তুলিটো ঘৰতে এটা টেনশ্যন আছে ইনালা টাইম দিবি কোৱাৰ নিচিনা মাইকী হান সি টেনশ্যন মোৰ লুলি লাদত থাকি যায় না তো ইনালা টাইম দি শুলিবি মন নাজানি না এইটো সোমাব নাপাৰালা বেমাৰতো লাগিব পাৰে নিশ্চয়তো মন সোমালা শ্লিপ schedule like moala sleep timing han uthia timing sleep timing thik na taka karne bi effect kro pare moala homa do na itukla nina ro especially working women usually do apni kam gra amak ta maiki ta ase ina hoile do mohan work la timing han thage ini especially ma sale do medical department han di crunch na hospital han di crunch do night shift han thage wo ne day shift ইভিনিং শিফ্ট ইনাৰ শ্বিফ্ট থাকে আলা টাইম দিওঁ মহান লা শ্লিপ সোমাওঁ লা টাইম দিওঁ মন নহমা কাৰণে বি ইনা লা আদাত পুখি যাৰি মহান নাজানি না সোমাব নাপাৰালা বেমাৰ পুখি যাব পাৰে
7: আচ্ছা তো ডক্টৰ এইটো আপুনি এতিয়া কোৱা নিচিনা ষ্ট্ৰেছ খান বৰ বি বেছি হয় মোটা মাইকী খান বি এনেই হৈ হ'লে বি কিবা এটা বাৰু মাইকী খান অলপ আলাকটো হৈ থাকিব হ'লে বি এইটো নোহোৱা টাইম দে ষ্ট্ৰেছ পৰা বি হয় কোৱা দো নহ'লে বি মুড খান বি বিয়া হয়ে না হয় একটু ডিস্টার্ব হয়ে যায় কোয়াদ নাকা মাইকি খান লাগা দিয়ে সাইলি তো খড়ে আমি খান টেনশন বেশি নইলিবি ফ্যামিলি দিয়ে খা লোয়া খান ঠিকঠাক নহরে না হেলথ বি মেনটেন নকরিয়া এটু খান থাকিলি তো হেলথ কন্ডিশন খান আলাক আলাক আহা বি হয়ে
8: থাকে এটু তো হয়
7: আচ্ছা আর এটু ডক্টর আপনি এটা কই থাকা নিচিনা এটু মাইকি খান লাগা দিয়ে এটু কি আলাক একটা আছে এতিয়া বুঝি পাইছে ষ্ট্ৰেছ খান বাবে হয় গুছে না আৰু ঘৰে টেনশ্যন থাকি এলাকাবি হ'ব পাৰে গুছে আৰু খা লোৱা হেল্থ ইছ্যু খান বি থাকিব হেল্থ খান লোৱাটো বি এটা দুইটা আপুনি ক'ব পাৰিব নেকি ডক্টৰ মোৰ কাৰণে
8: হেলথ লো চাইলে মান স্পেসিফিকলি মাইকীকে চাইছিল মান PCOS কয় পলিসিস্টিক ওভারি সিনড্রম কয় তো ইটু লা বিমার থাকিছে কলে মাইকিয়ান লা বেশি দিটু বিমার থাকে আর ইটু তো কি আছে কলে মহান লা ওভারি মহান লা মাইকিয়ান লা আন্ডা দে সিস ওলালা বয়েল নিচনা না মহান বয়েল নিচনা ওলালা ইটু লা বিমারকে কয় তো ইটু ইটু হামরা মহান মন্থস যা মহিনা যা দুবি ইরেগুলার বানাই দে আর ইতুলা টাইম দে মহান লা হরমোনাল লেভেলস খান লেভেল হান আলাক চেঞ্জ করে দে ঠিক লেভেল দিয়ে না থাকি যায় নর্মাল তো ইনা হান বাইবি মহান লা হোমালা দে এফেক্ট করে দে বিকজ মহান লা হেলথে এফেক্ট করে দে মহান লা কাউদি ডিসকমফর্ট আরাম না থাকা একটা রেস্টলেসনেস একটা আনি দেওয়া বাইবি হোমা দে টিকটার দেও পারে
7: ইটু হেলথ কন্ডিশন একটা হয়েছে আর এটা এনে আপনি হরমোন এনে কই থাকা এটিটু লাগা দিবি অল্প মাইকি লাগা দিয়ে এই হরমোন লাগা ঘুমাই নজা লাগা ইনসোমনিয়া প্রবলেম দে এফেক্ট হব দিয়া দিবি অল্প কব পারব নাকি
8: হরমোন তো কি আছে মানে অল্প কই দিও মহান হরমোন গুলো মহান লা বডি মহান লা কাউরে একটা কেমিক্যাল সাবস্টেন্স একটা কেমিক্যাল একটা আছে আর মহলা বডি ফাংশন মহলা কাউলা ফাংশন হান কাম করা হান দে মহলা ক্রথ নিলি তো মহানলা
7: আচ্ছা
8: এনি বডি ফাংশন মহানলা কাম হান দে তাইরা হেল্প করো নিলি তো কন্ট্রোল করে তাই ইটু হরমোন দো আর ইটু হরমোন দো বেশি টাইপটি থাকে মতা আলোত বি থাকে মাইকী আলোত বি থাকে আর মতা আলোতে কোনবা হরমোন বেশি থাকব মাইকী আনলতে কোনবা হরমোন বেশি থাকব মতা মাইকী আলাক আলাক থাকে তো মাইকী আনলাদে মোর দীঘা হরমোনস কান্দ এস্ট্রোজেন আর প্রজেস্ট্রন থাকে ইটু মতা লাদিবি থাকে মতা গিবি থাকে বা তাহান বেশি কমতি লেভেল দি থাকে আর ইটু মাইকী হান দে মেন মাইকী মহান মাইকী হওয়া তো ইটু হরমোনস পর মহানকে মাইকী বানাই দে না তো ইটু হরমোন বা এফেক্ট করা লাগবে বেশি আছে ইটু লেভেলস খান চেঞ্জ হওয়া নিল ইটু রা ইটু লাইক ইস্যু হান বা মহান এফেক্ট করে দিয়া হান লাইক মহান মাইকী লা লাইফ দে মহান পিড়িত মহান পিড়িত চালা মহান মেন্স চালা দে এফেক্ট করে দিব ইটু টাইম দে মহান এস্ট্রোজেন লেভেল আর প্রোস্টেরন লেভেল হান দো প্রোজেস্টেরন লেভেল হান দো উঠিব গিরব ইনা হওয়া টাইম দে মহান লা কাউ দে ডিসকমফর্ট খান আরাম নাপাহান প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম ইনান কয়ে ইনারাত মন মেন্স চাউলিলা আগে হান্দে মন কাউ আরাম নাপা অর কাউ দি চেঞ্জেস মন বিমার নিচনা লাগিয়া মন লা ব্রেস্ট খান্দে টেন্ডার ফিল করা আমিন বিখাইনা আহে নিলু তো ব্লোটিং সেন্সেশন কয়ে মন পেট ফুলা নিচনা চুটি পা খাইলে বি পেট তো ফুল হয়ে যাওয়া নিচনা ডিসকমফর্ট একটা থাকা নিলু তো মন মান পিয়া পাইনা থাকা নিলু তো মান কুকুম বাইকু কোৱা নাই নিলিবি মন মূৰ্তি বিয়া থাকে আজিলো তো মহান অলপ টাউন থাকা মহান লা মেণ্টেল হেল্থ টিভি ইনা হান তিখিব তো ইনা লা টাইম দে নাজানিনা পিৰিত আহিবলৈ লা টাইম দে নাজানিনা ইনা লা এফেক্ট পাইবি মহানগে ৰাতি দি সোমাবলৈ তো তিক্তাৰ দিব পাৰে আৰু পিৰিত আহা টাইম দে হৈছে কুলিবি পেইনফুল পিৰিয়ড থাকে কোনোবা দ পিৰিয়ড মেন্স আহা দাম দিয়ে কোমৰ পিখা পেট পিখা উঠিব নাপাৰে না ইনা লা দিগদাৰ পাবাই থাকে কোনোবা মিলি দ আৰু হেভি ব্লিডিং হোৱা পিৰিয়ড মেন্স খুন বেছি যা তো ৰাতি সান্দি বি উঠি না পেটছ চেঞ্জ কৰিব লাগি যায় তো ইনা টাইম দিয়ে মহান লা শ্লিপ সোমালা টাইম দ ডিষ্টাৰ্ব কৰি দিয়ে মিলি দ ইৰেগুলাৰ পিৰিয়ড হৈ যা মেন্স তো ইৰেগুলাৰ নাহে তুলি বি ষ্টিল যা লা ফিলিং টুপ দিয়া ইনা লা টাইম দিয়ে মহান সোমা ডিষ্টাৰ্ব হোৱা বি আহিব পাৰে আর আলাক পয়েন্ট তো প্রেগনেন্সি দিবি হো মহান প্রেগনেন্ট হওয়া দাম দে মাইকি একটা প্রেগনেন্ট হওয়া দাম দে ইটু দাম দিয়ে তো মহানলা এভরিডে মহানলা কাউদি চেঞ্জেস আহে তো তো সব তো নতুন হওয়া তো মহান বি একটা অ্যাংজাইটি একটা মহানলা একটা টেনশন একটা বি থাকি যায় কাউদে না জানি না আর মহানলা কাউদি চেঞ্জেস হওয়া তো মহান ইটু রাই বি মহানকে ডিসকমফর্ট দিয়া না জানি না মহান আরাম নিদিয়া নইলে তো পিছাব বেশি বা কুরু যাব লাগি যা ইনা হান বা সমা তো ডিস্টার্ব দিব পারে আর এই প্রেগনেন্ট দিয়ে মর দেখি চলে তো থার্ড ট্রাইমেস্টার লাইক এটা তো লাস্ট থ্রি মান্থস বাচ্চা পাওলি লা টাইম দে মর আরো মর ফিল করে মহান না
7: তো মোটা বুড়া মাইকি কে অল্প আলাক বনাই দিয়া কান্দ এই হরমোনস খান আমি খান মেন্স চা লাগা

0: কেন হইলে বি প্রেগনেন্সি টাইম দে এটু ইনসোমনিয়া তো হবুলে মাই নজালাও হবুলে তো আরো হয়ে কুই তো আরো আলাক পুনাই দিয়া আরো বি আছে নাকি
1: হয়ে আরো বি একটা মেনোপজ কুইনা কয়ে এটু তো মাইকি হান এটা তো ওভারিজ মালা আন্ডার রাইজা তো হরমোন তো প্রডিউস নকরা হয়ে যায় মান এটা তো মেন্স যা খতম হওয়ালা টাইম এটু লা ফেস মাইকি হান তো ইনালা টাইম দিবি মান গাওয়ে ডিস্টার্বেন্সেস খান আহি যায় তো এটু রাবি মান হুমাও না পারালা প্রবলেম দিবি আহিব পারে
0: আর তো এটু হরমোনস লাগা দিয়ে দিয়া বুঝি পাইছে মাইকি খান লাগা কিনা কোন আলাক হয়ে মোটা খান নি মাইকি খান দিয়ে হয়ে হলে আলাক করে দিয়া তো এটু আছে এটা বুঝি পাইছে তো এটা এটু চিটিব কারণে নইলেবি এটু পারিব কারণে সাবলে কারণে ম্যানেজ করব কারণে আপনি খান কি করলে ভালো হব
1: মহান ম্যানেজ করব কারণে তো ইন কেস আপনি বিমার কুম্বা থাকিছে আপনি লা তো এটু এটু কারণে বি আপনি বিমার কুম্বা থাকার কারণে বি আপনি হোমাওলি লা দিকদার থাকিছে বলে তো আপনি এটু জলদি চেক করি না এটু লা ট্রিটমেন্ট লওয়া নিচিনা নহয় এটু লোদে আর কি লোদে আপনি লাইফস্টাইল আপনি লা থাকিয়া লা স্টাইল দ চেঞ্জ করলে নিলে অ্যাডজাস্টমেন্ট হান কুম্বা করিলে তো বেশি ভালো হো
0: আচ্ছা তো আমি খান কুত্তায় কিনিগা থাকে এটু খান দিয়ে অল্প চাইলে ভালো হবো ইনিয়া কব তো কিনিগা কিনিগা চাইলে ভালো হবো না
1: ট্রিটমেন্ট চাইছে গুলি তো কোয়া আমি আমি আগে কোয়া নিচিনা টাইম টাইম তো মহান এনশিয়াস মহান টেনশন হান বাড়বি মহান কি হোমাও নিতিয়ালা স্ট্রেস খান বাড়বি হোমাও নিতিয়ালা কোয়া নিচিনা এটু হান থাকি শুলু তো মহান কাউন্সিলিং হান বি সিক করবো পারবো মহান কাউন্সিলিং হান কাউন্সিলার হান গে যাই না হেল্প লো পারবো নলু তো থেরাপি আলাক আলাক পিছিয়ে আছে আপনি লা বিমার হিসাবতে না আর এটু লোদে আমি আগে কোয়া নিচিনা লাইফস্টাইল চেঞ্জেস খান লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্টস খান কুম্বা মহানলা ডেইলি লাইফতে অল্প অ্যাডজাস্টমেন্ট করিলে বেশি ভালো হব এটুরা হোমাই গলা নিয়ে না আপনি লা কোয়ালিটি অফ লাইফ আপনি লা এভরিডে লিভিং দুই থাকি না যাবো লিবি বেশি ভালরা ইম্প্রুভ হয়ে না যাবো
0: তো এটু খান দিয়ে আমি খান এক্সারসাইজ খান বি লাগে
1: হয়ে এক্সারসাইজ বি বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় মহান এক্সারসাইজ আর স্ট্রেচিং হান করা মহানলাম হেলথ বি বেশি ইম্প্রুভ করে দেব এটার উপরে স্লিপ বি বেশি ভালরা দিব এটু খান তো মহান পিরিয়ড মেন্সেস খান জ্বালা টাইম দিয়ে হইলে বি দিন খান দে মহান এক্সারসাইজ খান করবো পারিছিল টুক পাইলে তো মহান নাজানি না সোমাই যাব না তো এটা টাইম দিয়ে মহান পিখা খান দিবি নাজানি না এটার বাবে মহান রেডিউস করব পারব মহান
0: আচ্ছা আর আর আলাক কিবা আমি খান উঠাইতে করি বলি খান
1: মহান সমাধান দে পারিছিল তো লাইট কাপড়া খান ফ্রি কাপড়া ফ্রি সাইজ খান লাগাই না সোমাইলে বেশি ভাল হব আর মহানলা হেলথ তো বেশি ইম্পর্টেন্ট আছে এটার কারণে মহান কি খায় এটু বেশি ইম্পর্টেন্ট আছে এটার কারণে মহানলা খা লওয়া দে মহান ভেজিটেবলস খান সবজি হান ফাটা হান খাইলে বেশি ভাল হব বয়েল হান নিচিনা মাছ খান খা বেশি ভাল হব আর মহান পারাদাক সুগার চিনি থাকা চিনি লা চিজ খান কমতি করিলে বেশি ভাল হব
0: চিনি লা চিজ তো ডক্টর এটু আমি খান ইনি চা দি হালিয়া চিনি গলা নহে না সামান পুস্তু কোনোবা দিয়ে চিনি থাকে খান এটু সব তো কোয়া আছে না এটু না
1: হয় হয় চিনি থাকা লা চিজ খা লওয়া ইনি চকলেট খান নিচিনা নইলিবি ইনি সুইটস খান জেলেপি খান নিচিনা ইনা হান সবতে সুগার থাকে চিনি থাকে তো এটু খান মহান পারাদাক ইভিনিং সাম ভালি দি দোয়ান নাখাইলে অর নাখাই ভাল
0: ও এটু সুবা ফানি তো একো নহলে রাতি ফানি না সাম ফানি বেশি তো আমি খান নাখাইলে ভাল আছে
1: চিনি দুইনি পারাদাক এভয়েড করাই সব ভাল আছে অ্যাকচুয়ালি
0: নাখাই
1: ভাল হয়
0: বেশি শিকিবলে পারে আছে ডক্টর তো ইমান খুশি পাই আছে আর এটু লাগা দিয়ে আর আমি খান সুতাই থাকা দিয়ে আর কোনোবা জানিবলে আর আছে নাকি
1: মন সোমালা টাইমিং বেশি ইম্পর্টেন্ট সোমা উঠিয়ালা টাইমিং বেশি ইম্পর্টেন্ট মন পারিলে তো একটা টাইমিং মেইনটেইন করলে ভাল সোমালা টাইমিং উঠিয়ালা টাইমিং বিছনা দি কুশিলে তো পারাদাক মহান ফোন হান এভয়েড করা ভাল ফোন হান নছুই যায় ভাল বুক খান নইলে কম্পিউটার হান নছুব নইলে তো টিভি হান নাচাব সোমা বিছনা তো খালি সোমাব কারণেহে রাখিলে বেশি ভাল মহান
0: হয় আপনি কোয়ারম দিয়ে আরো বেশি জানিছে এটু আমি খান না জীবন তো চাইলে মাইকি খান বিছনা দি তো চুলদি খুশিয়া নিচিনা হলি বি খুশি কিনা মোবাইল চাব কিতাপ পড়িব না টাইম তো ঠিক টি ভিলা নিচিনা হলি পুরা সোমাই নাজা দি কিমান এটু কি এটু পুরা টুক দি আছে এটু নাচানি কিনাই চা তো থাকি যায় হওয়া তো দেখি পায়
1: আর মহান কেফিন ইনটেক এটু চা আর পিছনে কফি হান নিচিনা তুমি তো সদা হান নিচিনা এইটো হান বি এভয়েড করলে ভাল স্পেশালি এইটো হান ইভিনিং হান দিয়ে নাখাইলে ভাল
0: এইটো হান
1: দে একটা ট্রাক একটা কেছিলে কেফিন গোনা একটা থাকে তো ইটুরা মহাঙ্গে ফ্রেশ রাখি দে মহাঙ্গি নিন আহিবলে নিদিয়ে কুছে তো আনে ইটু তো পারাদাক ইভিনিং হান্দি তো নাখাই ভাল
0: তো ইনে আউছিলে তো ইটু বেশি জানি পাইছে বেশি ভাল আছে বেশি ভাল পুরা শিখি পাইছে তো ডক্টর ইদু আমি খান কুমাই নেজা কোয়া লাগা দিবি আছে কুমাই নেজা কুমা লাগা দিবি কুমা লাগা আন্ডার দিবি বেশি আছে বলিবি তাতে একটা তো কুমাই নেজা লাগা দুঃখ আছে আর এই কুমাই নাজা লাগা তো মোটা মাইকি সব দিবি পাই আর এই আমি খান পুরা পিছি পারো মন নিদি না পিছি থাকি কিন্তু মতো একটা হওয়া নিচে নাই কিনা ছাড়ি দিয়া থাকে হইলিবি এই পুরা ইমান পিছি টুক দিয়ে কোয়া তো জানি লিবি আর আজি পিছি ভাল পুরা বুঝি পাবলে দিয়া ঘর দিয়ে এই পিছি খুশি পাই আছে এই আর এই আমি খান আর খা লওয়া দিবি মুঠত পাবলে লাগা কুমাই ভাল পুরা যাব কারণে খা লওয়া লিবি আমি খান পুরা সাবলে লাগিবি কোনোবা আছে নাকি
1: মান পারিলে তো গুটকা হান খা নিচিনা তুলি তো মুদু খা হান নিচিনা এইটো খান বি একচুয়ালি ছাড়িলে বেশি ভাল এইটো হান বাড়ি নাজানি না মান লা হোমা দে এফেক্ট বেশি ডাঙর এফেক্ট করে
0: বেশি জানিব পারিছে বেশি খুশি পাই আছে আমি খান ইয়াদি শুরু দি কোয়া নিচিনা এইটো কুমাই নাজাদো আমি খান এইটো বিমাৰ এটা আছে এনেকুৱা নাজানি কিনা নুবুজি কিনা মন নিদি কিনা এনেই কমাব পৰা নাই কালি ৰাতি নহ'লেবি দিন দি এনেই কমা আপুনি মন যায় কিনাহে থাকিছে এনেকুৱা আমি গান পৰা চুটো মুটো একটা নিচিনা মন নিদি কিনা থকা পিছি থাকি যায় হ'লেবি ইটো পৰা আস্তে আস্তে পৰা তো আমি গান লা জীৱন দে আমি গান লা ডেইলি লাইফ দে আমি গান লা কাউ দে দুখ দিয়া তো নিজানি নাজানি কিনাহে ডাঙৰ হৈ যাব লিবি পিছি চান্স বেছি ডাঙৰ আছে এনেকুৱা আজি
2: লিসনার্স আশা আছে আজি মাইকী মানুহ লাগা প্রোগ্রাম শুনি কিনা লাভ পাইছে ট্রেনিং করার কারণে থ্যাংক ইউ

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবল মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1-800-1166-660
1: কল করবি News, music and entertainment. FM 103 megahertz. Once again, good morning listeners. Ito Akashwani Kohima, FM Tragopan 103 megahertz propriyan program di thake huni ase. Aru tya ko huni hobo Hindi film gan program RJ's Choice, that is Moilaka Pasand Hindi film gan program. So RJ Jacob apni an sab ke ko welcome kare ase, swagat kare ase, namaste aur salam ko ina janai di ase. To program shuru kare diya hobo, pehla geet huni ba apna loke ওয়াজিদ আর শ্রেয়া ঘোষাল লাগা ওয়াস্তে সে ফিল্ম আছে মে ওর মিসেস খানা গীত লিখা হয়েছে অরুণ ভাইরাফ মিউজিক দিয়া হয়েছে সজিত ওয়াজিদ

দোসরা গীত শুনিবিয়া আক শ্রেয়া ঘোষাল আর রঞ্জিত বারত লাগা অবস্থে ফিল্ম আছে হলিডে। এই গীত লিখিয়া হয়েছে মেহবুব আর মিউজিক দিয়া হয়েছে রঞ্জিত বারোট।

এইবাৰকো শুনিব আপোনালোকে অমিত মিশ্রা আর নীতিমোহন লাকাৱাস্তে ফিল্ম আছিল লক্ষ্ণৌ সেন্ট্রেল। গীত লিখিয়া হৈছে আদেশ বৰ্মা আৰু মিউজিক দিয়া হৈছে ৰৌচক খলি।

প্রোগ্রাম টি কোহনি ওপলো লোকে কুমার শানু আর অলকে এক টিক লকা ওয়াস্টে ফিল্ম সে করণ অর্জুন গীত লিখে আছে ইন্দিবার আর মিউজিক টি আছে রাজেশ রোশন।

0: এটা গীত শুনিলে আপনাদের শান বসুন্ধরা দাস কে কে আর লই মেন্দোসা এলাকা ওয়াস্তে ফিল্ম থাকিছে কল হো না হো গীত লিখে হয়েছে জাভেদ আখতার আর মিউজিক দিয়ে হয়েছে শঙ্কর হেসান রয় প্রোগ্রাম থেকে শুনব আপনাদের কে কে আর অলকা ইকনিক এলাকা ওয়াস্তে ফিল্ম আছে টারজান দ্য ওয়ান্ডার কার আর এটা গীত লিখে হয়েছে সমীর মিউজিক দিয়ে হয়েছে হিমেশ রোশা মিয়া
1: Baby, say ooh la la.

এতিয়া দি আছে দ্য ড্রেইন 1970 চাল লগা ফিল্ম রা মোহাম্মদ রফি লগা একদম ভাল অবস্থায় মিউজিক দিছে আরদীপ বর্মন লিরিক্স আনন্দ বক্সি আ লাইভলি মেলোডি দ্যাট কন্টিনিউস টু চার্ম লিসনার্স ইভেন দ্য কেস আফটার ইটস রিলিজ শুনে কিনা এনজয় করবে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি জপি টিউন ইন করে কিনা আছে আকাশবাণী কোহিমা এফ এম ট্রাগবান 103 মেগাহার্টজতে আপনি লগা হোস্ট আর দোস্ত আর জিতেন লগতে আর মানে আনি দিয়ে আছি কিছু পুরানি ফিল্ম গীত আর মানে অমিত করে আছে আমি লগা লিসনার্স কেন এটা কোন কোন টিউন ইন করে কিনা আছে আপনি জপি শুনে কিনা এনজয় করে থাকি আছে শুনে কিনা এনজয় করবি নেক্সট গীত দ্য ট্রেইন ফিল্ম রা মোহাম্মদ রফি অবস্থায়

এটি দিয়েছে মৌসুম ফিল্মরা, এটি তো 1975 সাল লাগা ফিল্ম থাকি আছে ভূপেন্দ্র সিং আর লতা মঙ্গেশকর অবস্থায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, মিউজিক দিছে মদন মোহন, লিরিক্স খুলজার, আর এই গীত তো হলে একদম নস্টালজিয়া আর লঙ্গিং ফর সিম্পলার টাইমস ঠিক পুরো ক্যাপচার করে না থাকলে একটা গীত থাকি আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, সাম সংস ফিল লাইক চেরিশড মেমোরিজ অ্যান্ড দিস ইজ সার্টেনলি ওয়ান অফ দ্যাম। শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

0: বেশি দরকারি কাম জরকার করেছে। আকাশবাণী নিউজ পড়া 12 সাল বিশ্বাসকে বিশ্বাস বিকাশকে চাল কল্যাণকে কুইগেনা একটা স্পেশাল ফিচার আপনি কানকে আনি দিয়েছে। আজি আমি খান বড়া সরকার বড়া দেশ লাগা সিটিজেন্স লাগা জীবন দিয়ে ইজ অফ লিভিং আনি বলে কারণে কদম লওয়া উপর চাব।
1: সাল লাগা বদলাব তু থিওফ সাল লাগা বিশ্বাস হয়েছে। জিএসটি হুবি দুসরা আলাগ আলাগ টেক্সেস নহিলে ডিজিটাল ইন্ডিয়া হুবি হার কদম পর জনতা খান লগত দেশ বানাই দিয়া খান হিসাব ভাবনা বানাই দিছে। ইউনিয়ন বাজেট 2025-26 ইনকাম ট্যাক্স স্ল্যাব আর রেটসতে ডাঙর রিভিশন করিয়া পর সব ট্যাক্স দিয়া খান ফায়দা নিমিত্তে বানাইছে। নতুন ট্যাক্স রিজিম নিচে এনুয়াল ইনকাম থিওফ লেক টাকা তাক কারণে ইনকাম ট্যাক্স দিবলে নালাগে। নেক্সট জেনারেশন জিএসটি পর ট্যাক্সেশন আর জনতা কারণে জীবন আসান বানাই দিছে। স্ট্রাকচার টু ইতিয়া কারণে 5% আর 18% স্ল্যাবতে থাকি আছে। জিএসটি কালেকশন পর এই সাল এপ্রিলতে 2.42 লাখ কোটি টাকা পুঞ্চাই কিনে সবচেয়ে উঁচা লেভেল রেকর্ড হয়েছে। নরেন্দ্র মোদী সরকার পর ডিজিটাল টেকনোলজি চলা শুরু করে কিনে পলিটিক্স আর পলিসি মেকিং কারণে বেশি উঠাই দিয়েছে। 5G সার্ভিসেস পর দেশ লাগা ডিস্ট্রিক্টে খালি 3-2 মহিনাতে 99.6% পুঞ্চাইছে। ইন্টারনেট ডাটা লাগা খরচা তো 97.07% পর কমতি হয়েছে আর 7.22 লাখ কিলোমিটার লাগা অপটিক্যাল ফাইবার কেবল তো ভারত নেট স্কিম নিচে ভাচাই দিছে। ইন্ডিয়া তো 6G টেকনোলজিতে দুনিয়া লাগা লিডার হয়ে যাবলে আছে। যাই যা থিও সাল সময় এনডিএ সরকার পর দেশ লাগা স্বপ্নটো ডাঙর বানাই কিনে পাবলিক এনিমিটিস উঠাই দিবলে প্রোগ্রামস বানাই রাখি পর সব লগত পুঞ্চাই দিবলে কাম করেছে। ইজ অফ লিভিং তো খালি কথা একলান হয় কিন্তু সরকার লাগা গাইডিং মন্ত্র হয়ে যাইছে। কোন আকাশবাণী নিউজ কহিমা।
0: আৰু ইন্টারন্যাশনাল ডে অফ যোগা কারণে এক হাফতা পাচি কিনা তাকিয়া সময় নেশন বড়া দে জোশ বাড়াই তাকিয়া দেখি আছে। যোগা ফর হেলথি এজিং লাগা থিম বড়া নেরুখি কিনা হতাই প্র্যাকটিস করিয়া বড়া তাকুত আর লম্বা উমর ফানাই রাখি বলে দেখাই আছে। ইটু আফসার নালোয়া আগে আকাশবাণী নিউজ কহিমা বড়া যোগা প্র্যাকটিস করিয়া লাগা লাভ অপর স্পেশাল সিরিজ আনি আছে। বাল আসনা নহিলে চাইল্ড পোজ, বিপরীতা কারণি নহিলে লেগস আপ দ্য ওয়াল পোজ আর সেতুপন্ত আসনা নহিলে ব্রিজ পোজ নিচনা পোস্টার্স পড়া আরাম পড়া স্ট্রেচ করে দে সাজ লওয়া আর রিল্যাক্স করিয়া টেকনিক্স পড়া ভাল পড়া কমাবলে মতব করে আর রিকভারি দে মতব করে। আমি কান পড়া ইন্টারন্যাশনাল ডে অফ যোগা কারণে রুখি তাকিয়া সময় হেলথ ভাল ওয়ালা আর বেশি ব্যালেন্স তাকিয়া ফিউচার কারণে দুবারা মন দিব। আর খবর শেষতে দুবারা হেডলাইন্স শুনাই দিয়ে আছে। নাগাল্যান্ড পড়া ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে মানি আছে। প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী আর ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পড়া একটি ভারত ইনোভেটস আফসার নিজে লাগু করেছে। এডভাইজার কৃতি চৌখামো পড়া পার্টি ওয়ার্কার্স কাঙ্গে পার্টিকে তাকুতরা বানাবলে আর পার্টি লাগা ভাবনা দরকারি রাখবলে মন উঠাইছে। আর ডিমাপুর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির পড়া ডিমাপুর আর নিউল্যান্ডে রাস্তা বিয়া তাকিয়া ওপর এজেন্ট পড়া চাবলে মাং করে আছে। আর আজি রাতে নাগামিজ কোপর ইমান দি সিস হয়ে আছে। শুনে থাকিবি আহা কালি পূজার 7:25 নাগামিজ কোপর আনি দিব।
2: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী কোহিমা। আই এম নবীন প্রধান উইথ ইভিনিং নিউজ এন্ড দিজ আর দ্য হেডলাইন্স। নাগাল্যান্ড অবজার্ভস ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। Prime Minister Narendra Modi and French President Emmanuel Macron jointly inaugurates Bharat Innovates event in Nice. Advisor Kudesh Okama urges party workers to strengthen party and prioritize its interests. And Dimapur District Congress Committee seeks urgent intervention over damaged roads in Dimapur and Newland. Now the news in detail. Nagaland today observed World Blood Donor Day. In Dimapur, Nagaland State Blood Transfusion Council observed the event at Blood Center District Hospital. Speaking at the program, Blood Center in charge, District Hospital Dimapur, Dr. Rongsen Longkumar, said that the younger generation are increasingly understanding the value, importance and benefits of blood donation. Dr. Longkumar further called upon citizens to come forward and donate blood to help save lives. Around 50 volunteers donated blood on the occasion. Meanwhile, in Zuneboto, Green Club Zuneboto, in collaboration with Zuneboto District Legal Services Authority and Hejuku Memorial District Hospital, observed the day at Hejuku Memorial District Hospital. Speaking on the occasion, Medical Officer at Hejuku Memorial District Hospital, Dr. Akaho Sema, described blood as the gift of life and underscored the importance of voluntary blood donation in ensuring timely medical care for patients.
3: We can safely donate blood after every 56 days. Just imagine. After every 56 days, one can safely donate. But as extra precautionary measure, we advise the donor to donate blood once in 3 months. If you start donating blood at the age of 18 weeks, and once you start donating blood every 3 months till you attain the age of 60 years, I'm sure you'll be able to donate more than 160 times.
2: At District Hospital Twenzang, the 29 Assam Rifles observed World Blood Donors Day, during which 10 Jawans donated blood. Prime Minister Narendra Modi and President of France Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates event at Palais d'Exposition in Nice today, the flagship event being held under the India-France Year Innovation brings together top innovation startups and venture capital funds from India, France and other countries. Speaking on the occasion, Prime Minister Modi highlighted the strength of India-France ties. He said while many nations engage in trade and strategic cooperation, only a few relationships are guided by a shared vision as well as common interests.
4: दुनिया में अलग अलग देश एक दूसरे के साथ व्यापार करते हैं अलग अलग देशों के बीच स्ट्रेटेजिक पार्टनरशिप भी होती है लेकिन कुछ रिलेशंस ऐसे होते हैं जो शेयर्ड इंटरेस्ट के साथ साथ शेयर्ड विजन से भी ड्राइव होते हैं भारत और फ्रांस का रिश्ता कुछ ऐसा ही है.
2: Addressing the gathering, French President Macron described it as an honor for France to host the first edition of the initiative outside India. He said the world increasingly sees India not only as a country with immense talent, but as a nation of innovation and a disruptive force in technology.
5: A country with 1.4 billion inhabitants, a country who pays on know-how and research, knowledge and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, a country with research, innovations and frontier models is spearheading global innovation.
2: Advisor for CAWD, Kudecho Khamo, has urged party workers to strengthen the party and place its interests first while describing the merger of NDPP with NPF as God's divine plan. Addressing the NPF consultative meeting of the 18th Chazuwa Assembly constituency yesterday at Kisama, Mr. Khamo termed the NPF as the custodian of Naga political aspirations, culture and identity. He said the NPF remains the keeper of Naga political aspirations, culture, identity, traditions and faith and called upon party workers to rededicate themselves to strengthening the party. The meeting unanimously adopted 4 resolutions including reaffirming support for the merger of the NDPP with the NPF and committing to work collectively to strengthen the party and support an honorable, acceptable and inclusive settlement of the Naga political issue. Dimapur District Congress Committee DDCC has expressed serious concern over the deplorable condition of several important roads in and around Dimapur, causing immense hardship to commuters, students, office goers, business establishments and the general public. In a statement, the DCCC said, the road stretch from Purana Bazaar to Supermarket Road has deteriorated rapidly despite recent repairs, with potholes and damaged sections raising concerns over construction quality and the use of public funds. The committee also drew the attention of the concerned authorities to the road leading to the new Deputy Commissioner's Office Dimapur at Purana Bazaar, which remains in a pathetic condition. The DDCC also noted that the recently constructed new land road has already developed potholes and damaged stretches, making travel unsafe and prompting calls for immediate inspection and repairs. The DDCC urged authorities to immediately repair the roads, ensure quality checks and take action against any substandard works. This is Akashvani Kohima giving you the news. For quick news update, follow us on our X handles, AIR News Alerts and AIR_Kohima. You can also listen to this news bulletin on News On Air app and YouTube channel AIR News Kohima. Welcome back, you are listening to the evening news. Fake police have apprehended the alleged driver involved in a hit-and-run incident that injured 2 women, including a pregnant woman, at Bible Hill Colony last evening. In a press release, the police said a blue Maruti Celerio allegedly drove on the wrong side of the road, hit the pedestrians and fled. The vehicle was later found abandoned and seized while the accused was arrested in a joint operation. A case has been registered under the relevant provisions of Bharatiya Nyaya Sanhita and the Motor Vehicles Act, and further investigation is underway. Fake police further reminded the public that rash driving causing injuries and drunk driving are punishable offences, and drivers involved in the accidents are legally required to assist the victims and report the incident. India has undergone a remarkable transformation driven by the principles of Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas and Sabka Prayas under the visionary leadership of Prime Minister Narendra Modi in the last 12 years. During this period, the Modi government carried out many flagship initiatives for the welfare and empowerment of the poor, farmers, women and youth. Akashvani News brings to you a special feature, Barah Saal Vishwas Ke Vikas Ke Jan Kalyan Ke. Today we focus on the steps taken by the government to bring ease of living in the lives of the country's citizens.
6: 12 years of reforms have become 12 years of trust. Whether it is GST, faceless tax or Digital India, every step has made citizens feel that they too are nation builders. Comprehensive revisions to income tax slabs and rates in the Union Budget 2025-26 have been designed to benefit all taxpayers. No income tax is payable under the new tax regime on an annual income of up to 12 lakh rupees. Next generation GST has simplified taxation and made life easier for citizens. The tax structure is now primarily based on 5% and 18% slabs. GST collections reached 2.42 lakh crore rupees in April this year, the highest level ever recorded. The Narendra Modi government has embraced digital technology and has leveraged this technology within both the realms of politics and policy making. 5G services have reached 99.6% of the country's districts in just 22 months. The cost of internet data has dropped by 97.07%, while 7.22 lakh kilometers of optical fiber cable have been laid under BharatNet scheme. India is poised to become a global leader in 6G technology. Over the past 12 years, NDA government has envisioned the nation's dreams on a grand scale and worked to ensure saturation of programs designed to enhance public amenities. Ease of living is no longer just a phrase. It has become the government's guiding mantra. Onulu, Akashvani News, Kohima.
2: And with a week left for the International Day of Yoga, enthusiasm continues to build nationwide. The theme, Yoga for Healthy Aging, highlights how a consistent practice fosters a vitality and longevity. In the run-up to the occasion, Akashvani News Kohima brings a special series on the benefits of practicing yoga. Today's focus is on healthy sleep. Postures like Balasana or Child Pose, Viparita Karani or Legs Up the Wall Pose, and Setu Bandh Asana or Bridge Pose provide gentle stretches, breathing and relaxation techniques that help improve sleep quality and support recovery. As we count down to International Day of Yoga, let us reaffirm our commitment for a healthier and more balanced future. And to end the news, a reminder of the headlines. Nagaland observes World Blood Donor Day. Prime Minister Narendra Modi and French President Emmanuel Macron jointly inaugurates Bharat Innovates event in Nice. Advisor Kudesho Kamo urges party workers to strengthen party and prioritize its interests. And Dimapur District Congress Committee seeks urgent intervention over damaged roads in Dimapur and Newland. And that is all we have in this evening news bulletin. We'll be back with the morning English news at 7:30 a.m. tomorrow. Good night.
7: FM Tragoban.
8: 103
7: MHz. News, music and entertainment.
8: This is FM Tragoban.
7: FM 103 MHz.
9: जानते हो, बेल्जियम या ग्रीस की कुल आबादी भी इतनी नहीं है, जिससे ज्यादा महिलाएं हमारे देश में लखपति दीदी बनी हैं। 3 करोड़ से अधिक महिलाएं लखपति दीदी बनकर बनी हैं परिवार और देश का आर्थिक आधार।
10: लखपति दीदी बनाने का ये अभियान आने वाली पीढ़ियों को सशक्त करने का एक महाअभियान है।
9: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
11: Good evening, my wonderful people, and welcome to your Sunday night companion on FM Tragoban, Akashvani Kohima at 103 MHz. I hope wherever you are listening from, the day has treated you kindly. You know, Sunday evenings have a feeling of their own. They're not quite the weekend anymore and not quite Monday yet, right? They're that little bridge between what was and what's about to come. So maybe you've spent the day with family, maybe you've been catching up on rest, maybe you've been working while everyone else was relaxing. Whatever your story today, thank you for making me a part of your evening. Tonight, let's keep things simple. No rush, no stress, just some great music, a few stories and a little company as we ease into the night together. And here's a thought for you. Sometimes life doesn't ask us to have all the answers. Sometimes it simply asks us to keep moving forward one day at a time. So let's start with a song that feels just right for a Sunday evening. Here's CCR with Hey Tonight.

And my dear friends, with that beautiful number, we come to the end of tonight's RJ's Choice in the Film Songs program. I hope this beautiful Bollywood melodies filled your evening with warmth, nostalgia, and happiness. American Sobijaniya's music has a unique ability to connect us with our emotions and memories, and we are delighted to have shared this moment with you, my dear friends. দশ বাজি হওয়ার কথা যে আমার রাত লাগা ট্রান্সমিশন বিয়ে মনে বন্ধ করে দিয়েছে আহাকালি পুজোর ছয় বাজে হলে সেম ফ্রিকোয়েন্সিটি আহাকালি পুজোর লাগা ট্রান্সমিশন করে দিয়ে হব তো মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন টু আওয়ার প্রোগ্রাম গুড নাইট অ্যান্ড টেক কেয়ার